আজ সোমবার, 21 বৈশাখ 1948 শকাব্দ, 11 মে 2026 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:54 সূর্যাস্ত বিকেল 6:03 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 15 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: Madhya Pradesh Chief Minister Dr. Mohan Yadav will release two cheetahs into the wild at Kuno National Park in the Gwalior-Chambal region today. Prime Minister Narendra Modi launched Project Cheetah in September 2022 by introducing eight cheetahs brought from Namibia into Kuno National Park. It was the world's first intercontinental big cat relocation project. This was followed by the arrival of 12 cheetahs from South Africa in 2023 and nine more from Botswana in February this year. Uttarakhand administration has urged the Char Dham Yatra pilgrims and tourists to remain cautious and travel safely amid adverse weather conditions in the hill state. An orange alert has been issued by India Meteorological Department amid the possibility of rainfall and adverse weather in various parts of Uttarakhand, especially in the hilly areas, tomorrow and day after tomorrow. Taking cognizance of the bad weather, Garhwal Divisional Commissioner Vinay Shankar Pandey has appealed to the devotees and tourists that they must get the latest information about the weather during their journey and plan it with utmost care. The Indian Embassy in Madrid, Spain has said that two Indian nationals aboard a hantavirus-hit cruise ship are safe and asymptomatic. The Dutch-flagged vessel MV Hondius, carrying around 150 people including two Indians, arrived in Spain yesterday and anchored off the Canary Islands following the outbreak. According to the embassy, passengers disembarked in line with protocols issued by the World Health Organization and Spanish authorities. The Spanish National Center for Emergency Monitoring and Coordination said the two Indians who were working as crew members have been evacuated to the Netherlands, where they will undergo quarantine under health safety protocols. In IPL cricket, Royal Challengers Bengaluru defeated Mumbai Indians by 2 wickets in a last over thriller in Raipur last night. Put into bat first, Mumbai Indians posted 166 for 7 in 20 overs, riding on Tilak Verma's 57 off 42 balls. Today, Punjab Kings will face Delhi Capitals at Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 11 মে 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা। ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার। সকাল 6:40 আপনার স্বাস্থ্য বিষয়, একটু খেলেই পেট ভার বলবেন ডাক্তার দেবাশিস মিশ্র। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 বিজ্ঞানের খবর সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। সকাল 8:05 নজরুল গীতি, 8:20 বাংলা কথিকা, বিষয় গল্পের আড়ালে বাস্তবের রূপকার উপেন্দ্র কিশোর বলবেন অর্ঘ বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:00 গানে গানে গানে গানের দ্বিতীয় পর্ব, 10:00 গানের ভেলা উপস্থাপনা থাকবেন শ্রাবন্তী মৈত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক উপস্থাপনা থাকবেন অন্বেষা চট্টোপাধ্যায় ও সৈকত গুপ্ত। বেলা 12:00 আধুনিক গান, 12:15 লোকগীতি, 12:35 উনজমির তুনো ফসল উপস্থাপনায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1:00 নির্বাচিত লোকগীতি, 1:50 মহিলা মহল উপস্থাপনা থাকবেন ব্রততী দাস। দুপুর 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য, সন্ধ্যা 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, তারপর শুনবেন লোকগীতি। সন্ধ্যা 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণে সুন্দর জীবন। অতিথি হিসেবে থাকবেন ডাক্তার নীলাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার।

রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান, 9টা বেজে 30 মিনিটে দৃষ্টিপাত, বিকল্প জ্বালানির সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, সম্পাদনা ও প্রযোজনা দেবর্ষী ঘোষ। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10টা বেজে 30 মিনিটে নজরুল গীতি, 10টা বেজে 45 মিনিটে রজনীকান্তের গান, 11টায় আধুনিক গান, 11টা বেজে 10 মিনিটে এবং 11টা বেজে 40 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রজাতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে শুনবেন সুব্রত সঙ্গীত, 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, সকাল 6টা বেজে 35 মিনিটে রামচরিত মানস, 6টা বেজে 45 মিনিটে ভজন, সকাল 7টা বেজে 10 মিনিটে যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত। উপস্থাপনা থাকবেন অর্পিতা পাল, 8টা বেজে 30 মিনিটে নজরুল গীতি, 8টা বেজে 45 মিনিটে আধুনিক গান, 9টায় আধুনিক গানের পরবর্তী অংশ, 9টা বেজে 10 মিনিটে রাজধারা, 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, 11টা বেজে 10 মিনিটে সোমনাথ অমৃত পর্ব, গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রদত্ত ভাষণের দ্বিভাষিক ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে বেলা 12টায় সুরভি, 12টা বেজে 20 মিনিটে 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, দুপুর 2টো বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে অতুল প্রসাদের গান, 5টা বেজে 20 মিনিটে উর্বশী, সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6টা বেজে 30 মিনিটে গুল গুলশান, সন্ধ্যা 7টা বেজে 10 মিনিটে চট শিল্পে এক সফলতার কাহিনী, এ বিষয়ে অনুষ্ঠান শিল্প শুনবেন মহুয়া রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল, অনুষ্ঠানটির নাম শিল্প সংলাপ। সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে দর্পণ, রাত 8টায় ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে শুনবেন পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান এবং রাত 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানি দিলাম 11ই মে 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচারতরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন সুভদ্র সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, শিল্পী অর্ণব চট্টোপাধ্যায়। প্রথমে শুনবেন রাগ জৌনপুরী, তারপর শুনবেন রাগ আলাইয়া বিলাবল।

শুনলেন খেয়াল, শিল্পী অর্ণব চট্টোপাধ্যায়। প্রথমে শুনলেন রাগ জৌনপুরী, তারপর রাগ আলাইয়া বিলাওয়াল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী

এবং ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী জয়ন্তী সেন।

জয়ন্তী সেনের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রামচরিতমানস, আজকের পর্ব 107।

শেষ হলো রামচরিতমানস। আজ শুনলেন 107তম পর্ব, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে ভজন। আজকের শিল্পী জয়দেব কুণ্ডু। শিল্পী জয়দীপ কুণ্ডু।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে চা বা কফির কাপটা চলে এসেছে? হ্যাঁ জানি, সপ্তাহের একবারে প্রথমে চাইলেও খুব একটা ধীর গতিতে আর চাই হোক, সকালটা তো শুরু করার কোনো জায়গাই নেই, তাই না? সঠিক সময়ে কাজের জায়গায় পৌঁছাতে না পারলে দিনের শুরুটাই হবে তোমার একেবারে বসের কথা শুনে। তবে সেটা হোক, তুমিও চাও না, আমিও চাই না, তবে আমি কিন্তু একেবারে স্টুডিওর ঘড়ি দেখে একদম সঠিক সময়ে চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। যুববাণীর স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে ঠিক সকাল 7:11:24 হয়ে গেল সময়। আমি অর্পিতা থাকবো আগামী টানা 50 মিনিট শুধুমাত্র তোমার সঙ্গে। সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে একটু রিয়েলিটি চেকও দেব তোমাকে। আরে না না, এখানেই শেষ নয়, যুববাণীর কোন কোন বন্ধু আজকে সারাটা দিন কোন কোন অনুষ্ঠান করবে সেটাও জানাবো আমি তোমাকে। শুধু আমার সঙ্গে তোমায় থাকতে হবে ঠিক সকাল 8 পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে কি আর সকালটা জমজমাট হয় বলো তো? একেবারেই নয় নিশ্চয়ই, তাই এখন তোমার জন্য সাজিয়ে রাখলাম ঘুম ঘুম ক্লাসরুম চন্দ্রবিন্দুর কণ্ঠে। এটা এরকমই একটা গান, আমার মনে পড়ে, আমাদের মনে হয় আমাদের সবারই মনে পড়ে এই সকালবেলা ঘুম ঘুম চোখে স্কুলে যাওয়া, তারপর ক্লাসরুমের কত কথা, কত মেমোরিজ, সেই সমস্ত কিছু আরও একবার চলো তুমি আমি মনে করতে ক্ষতি কী। গানে গানে ফিরে যাওয়া যাক সেই ঘুম ঘুম চোখে ক্লাসরুম যাওয়ার দিনগুলোতে। ফিরে আসছি গানের পর, শুনছো তুমি সুপ্রভাত, তোমার সঙ্গে আছি আমি অর্পিতা।

ফিরে এলাম গানের পর। আমি অর্পিতা, চলছে এখন যুববাণীতে সুপ্রভাতের আসর। আমার সঙ্গে আছো তুমিও। আর আচ্ছা, তোমায় একটা যদি প্রশ্ন জিজ্ঞেস করি, মনে আছে সেই স্কুল কলেজে পড়ার সময়, মানে তোমার কি আদৌ মনে পড়ে সেই ইতিহাস বইটার কথা বলছি আর কি আমি? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট তাদের কথা বাদ দিয়েই বলছি। ওই যে একগুচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ, সে যে কি মুশকিল হতো। তবে হ্যাঁ, মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, নানা রকম মাধ্যমে সেই সব সালগুলো তো মনে রাখতেই হতো, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য

ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে চিরটাকাল। বসন্ত কুমারের জন্মদিন 1890 খ্রিস্টাব্দের 11ই মে ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। তিনি ছাত্রাবস্থা থেকেই অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। গণিতে প্রথম স্থান অধিকার করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। তারপর ইংরেজি বাংলা ছাড়াও সংস্কৃত ভাষাতেও তার যথেষ্ট দখল ছিল। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের পরীক্ষাতেও তিনি প্রথম হন এবং দীর্ঘদিন তিনি অসমে আসাম সরকারের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের পদে ছিলেন। তারপর স্বাধীন ভারতের তিনি প্রথম ভারতীয় অ্যাকাউন্ট্যান্ট জেনারেল হন। অসমে অবস্থানকালে তিনি সংস্কৃত ভাষা প্রসারের উল্লেখযোগ্য ভূমিকাও গ্রহণ করেছিলেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র হেমন্ত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ সম্পাদনায় শিলংয়ে প্রথম বাংলা পত্রিকা শিলং বার্ষিকী প্রকাশ করেন। আর ওই বছরেই তার উদ্যোগেই শিলংয়ে সর্বভারতীয় বেদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেদান্ত দর্শনের উপর তার অনেক নিবন্ধ বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। স্বাধীনতার পর ভারতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন তিনি। নীরদ মজুমদার জন্ম 11ই মে 1971। তার জন্ম আজকের দিনে আর মৃত্যু 26শে সেপ্টেম্বর 1920। তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী। 20 শতকের প্রথম দিকে ভারতীয় আধুনিকতাবাদী নবীন প্রজন্মের ও কলকাতা গ্রুপের অন্যতম চিত্রশিল্পী ছিলেন তিনি। ইউরোপীয় ছবির আঙ্গিকে ভারতীয় শৈলীর অপূর্ব সংমিশ্রণ করে নিজস্ব আঙ্গিকে শিল্প সৃষ্টি করতেন তিনি। তার বাংলা ভাষার অদ্বিতীয় কথাশিল্পী কমল কুমার মজুমদারের এবং চিত্রশিল্পী শানু লাহিড়ির সহোদর ছিলেন তিনি। আর নীরদ মজুমদার শিল্পকলার প্রথম পাঠ নেন কলকাতার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে। তার প্রথম শিক্ষক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র চিত্রশিল্পী খিতীন্দ্রনাথ মজুমদার। শৈল্পিক দক্ষতার জন্য পাঠ শেষে নর্মান ব্লাট স্মৃতি পদক লাভ করেন তিনি। অজিত চট্টোপাধ্যায় জন্ম 11ই মে 1921, মৃত্যু 17ই ফেব্রুয়ারি 1993। তিনি ছিলেন একজন ভারতীয় গায়ক, মঞ্চ ও চলচ্চিত্রাভিনেতা। অসামান্য হাস্য কৌতুকাভিনেতা ছিলেন তিনি। জহর রায় ও ভানু বন্দ্যোপাধ্যায় এবং অজিত চট্টোপাধ্যায় এই তিনজনে সে সময় কৌতুক অভিনয়ে এক নতুন ধারা এনে দিয়েছিলেন। তারপর 1954 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর রংমহলে উল্কা নাটকে লিংফোর ভূমিকায় প্রথম মঞ্চে তার অভিনয়। তিনি রংমহল থিয়েটারে দীর্ঘ 25 বছর যুক্ত থেকে বহু নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে এক পেয়ালা কফি এই নাটকে বিকৃত দেহী চরিত্রে তার অভিনয় ছিল উল্লেখযোগ্য। তারপর 1979 খ্রিস্টাব্দে রংমহলে শেষ অভিনয় করেন এবং তারপর জয়মা কালী বোর্ডিং নাটকে মেসের ঠাকুরের চরিত্রে তাকে সকলে দেখতে পান। রংমহল থিয়েটারের শিল্পী ও কর্মীদের সমবায় সংস্থায় তিনি সক্রিয় কর্মী ছিলেন সেই সময়। বিখ্যাত কৌতুক ও চরিত্র অভিনেতা জহর রায়কে তিনি পাটনা থেকে কলকাতার রঙ্গজগতে নিয়ে আসেন। তারপর অজিত চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে এক আলাদাই বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কখনো তারা কাজ ছাড়া হননি, একে অপরের সঙ্গে সব সময় আষ্টে পৃষ্ঠে থাকতেন কাজের মাধ্যমে। অজস্র ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন এবং কৌতুক প্রধান চরিত্রে তার অভিনয় ছিল অত্যন্ত প্রশংসনীয়। তার শেষ অভিনীত ছায়াছবি ছিল 1985 খ্রিস্টাব্দের মুক্তিপ্রাপ্ত ছবি হুরুস্থুল। যারা দেখেছেন তারা সেই সময়ে সকলেই জানেন আমি ঠিক কোন সিনেমার কথা বলছি, তাই না? বসন্ত কুমার বিশ্বাস জন্ম 6ই ফেব্রুয়ারি 1895, মৃত্যু 11ই মে 1915। তিনি ছিলেন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।

এই সূত্র ধরেই ১৯১১ সালের শেষের দিকে রাসবিহারী বসুর সঙ্গে বিশে দাস ছদ্মনাম নিয়ে তিনি উত্তর ভারতে চলে যান। রাসবিহারীর বৃহৎ বিপ্লব পরিকল্পনা সফল করার ব্রত নিয়েই তিনি ঘর ছাড়া হন সেই সময়। মাখনলাল সেন, জন্ম ১১ জানুয়ারি ১৮৮১, মৃত্যু ১১ই মে ১৯৬৫, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী, অনুশীলন সমিতির নেতা, সাংবাদিক এবং সম্পাদক। তিনি বিপ্লবী সাংবাদিকতার আদর্শ স্থাপন করেছিলেন সকলের মধ্যে। মাখনলাল সেনের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের চট্টগ্রামে, তার পড়াশোনা চট্টগ্রামে। এরপর এমএ পড়ার সময় মাখনলাল স্বদেশী আন্দোলনকালে বিপ্লবী দলে যোগ দিয়ে ঢাকা চলে যান এবং অনুশীলন সমিতির নেতা পুলিন বিহারী দাস গ্রেফতার হবার পর তিনি সমিতির নেতা হন। ১৯১০ খ্রিস্টাব্দে তার নামে ঢাকা ষড়যন্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা বের হলে তিনি আত্মগোপন করে কলকাতায় চলে আসেন। এরপর সাল ১৯১৪, সেই সময় বর্ধমানে ও কাঁথিতে প্রবল বন্যা হলে তিনি বাঘা যতীনের সহায়তায় বন্যাত্রাণদের সাহায্যে এগিয়ে যান। এরপর ১৯১৫ খ্রিস্টাব্দে ভারত রক্ষা আইন রচিত হলে মাখনলাল চট্টগ্রামের টেকনাফ অঞ্চলে গ্রেপ্তার হন। ১৯২০ খ্রিস্টাব্দে মুক্তি পেয়ে কলকাতায় আসেন এবং কংগ্রেসের বিশেষ অধিবেশনে যোগ দেন তিনি সেই সময়। অধিবেশনে মহাত্মা গান্ধীর সমর্থনে এগিয়ে যেতে থাকেন ধীরে ধীরে।

0: আজকের মতো আজ এই দিনের কথা এখনই এটুকুই পর্যন্ত রাখলাম। আরও অনেক কথা গান গল্প হবে, কিন্তু এতক্ষণ কথার মধ্যে একটা যদি গানের ব্রেক না হয় তাহলে তো ঠিক আসরটা জমে না, তাই না? খুব মিষ্টি একটা গান রূপম ইসলামের কণ্ঠে রাখবো, তবু দূর আকাশে। এই গানটা শুনতে শুনতে তোমার মনে হতে পারে সেই ফেলে আসা প্রিয় মানুষটার কথা। তুমি ছেড়েছিলে বা সে ছেড়ে চলে গেছিলো, কিন্তু কোথাও না কোথাও ছেড়ে চলে গিয়েও কিছু মানুষ তো থেকে যায় আমাদের জীবনে, তাই না? এই গানটা ঠিক সেই মানুষটারই কথা বলে। চলো সেই গানটাই রাখলাম এখন তোমার জন্য, তারপর ফিরে আসছি গানের পর। শুনছো তুমি সুপ্রভাতের আসর, আছি আমি তোমার সঙ্গে তোমার বন্ধু অর্পিতা।
1: সারেগামা কারওয়া মিনি বেঙ্গলি লেজেন্ডস।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা, আর আজ কথা বলবো এখন জাতীয় প্রযুক্তি দিবস নিয়ে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনের কি গুরুত্বপূর্ণ তাৎপর্য সেই সবটা নিয়ে কথা বলবো এখন। প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়ে থাকে। বিজ্ঞানী ও গবেষণা ইত্যাদির গুরুত্ব স্মরণ করার জন্য এই দিনটি প্রতি বছর পালিত হয় সারা দেশ জুড়ে। দিন দিন উন্নত হওয়া প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটি কিন্তু সেলিব্রেট করে প্রত্যেকে। 1998 সালের 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস উদযাপিত হওয়ার শুরু হয়। নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন গ্রহণের ক্ষেত্রে জাতীয় প্রযুক্তি দিবস 2026-এর উদযাপন একটা দারুণ পদক্ষেপ। ভারতের প্রযুক্তির উন্নতির জন্য বিজ্ঞানীরা নতুন নতুন ধারণা উদ্ভাবনের চেষ্টা করেছেন। এবার তোমাকে বলবো যে জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাসটা ঠিক কেমন ছিল, শুরুটাই বা কবে হয়েছিল। জাতীয় প্রযুক্তি দিবস সর্বপ্রথম 1999 সালের 11ই মে পালিত হয়। 1998 সালের মে মাসে ভারত অপারেশন শক্তির অংশ হিসেবে রাজস্থানের পোখরান পরীক্ষা কেন্দ্রে তিনটি পারমাণবিক পরীক্ষা চালায়। আর এই পরীক্ষাগুলো APJ আব্দুল কালামের তত্ত্বাবধানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং অ্যাটমিক মিনারেলস ডিরেক্টর ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ দ্বারা পরিচালিত হয়। জাতীয় প্রযুক্তি দিবস 2026-এর থিম কি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? অবশ্যই বলবো তোমায় যে জাতীয় প্রযুক্তি দিবস এর এবছরের থিম কি। প্রতি বছর জাতীয় প্রযুক্তি দিবস একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করেই পালিত হয়, আর এই বছর জাতীয় প্রযুক্তি দিবস

2026-এর মূল বিষয় হচ্ছে যন্ত্র, নতুন প্রযুক্তি, গবেষণা ও তরুণের অগ্রগতির যুগান্তর। এর মানে হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে প্রযুক্তি কিভাবে বিকশিত হয় সে সম্পর্কে সচেতনতা বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একাধিক কর্মশালা ও ওয়েবিনারের আয়োজন করেছে। তোমায় জানিয়ে রাখি যে 1998 সালের 11ই মে, মানে আজকের দিনেই কিন্তু ব্যাঙ্গালোরে প্রথম দেশীয় বিমান হান্সা 3-এর পরীক্ষা চালানো হয়েছিল। বেশ কয়েকটি দেশ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং কয়েকটি দেশের পারমাণবিক শক্তি রয়েছে। ভারত সম্প্রতি পারমাণবিক ক্লাবে 6ষ্ঠ দেশ হিসেবে যোগ দিয়েছে। তাই বলাই বাহুল্য যে আজকের দিনটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নতির জন্য কিন্তু একটা বিশেষ দিন। নতুন প্রযুক্তি গ্রহণের গুরুত্ব এবং বিজ্ঞানকে পেশা হিসেবে গ্রহণ করার মতো একটা অনুপ্রেরণা যোগার কিন্তু আজকের দিনে অনেকেই পান, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর সেই বিষয়ে কথা বলবো আরও অনেকটা, কারণ তোমায় প্রথমেই যেমনটা বলেছিলাম, কথা চলবে কথার মাঝে, গান হবে না তাই কী করে হয়, তাই না?

গানে তো যাব, কিন্তু তার আগে তোমায় বলি, এই যে আজকে প্রযুক্তি দিবস নিয়ে কথা হচ্ছে, প্রযুক্তি আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি কারণে গুরুত্বপূর্ণ সেই সবটা নিয়ে আমরা কথা বলবো। কারণ আমাদের রোজকার জীবনেও তো প্রযুক্তি কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে মিশে আছে, যেটার কারণে আমরা নিজেদেরকে বলি যে আমরা অনেক বেশি আজকাল আপডেট হয়েছি। সেই যখন ফোন আসেনি, ফোন মানে আমি মোবাইল ফোনের কথা বলছি, তখন মোবাইল ফোন এলো, তারপরে আস্তে আস্তে আমাদের ইন্টারনেট স্ট্রং হলো এবং অনেক কিছু, কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রযুক্তি অনেক রকম প্রভাব রয়েছে, সেই সমস্ত বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক নিই, একটা মিষ্টি গান, যেই গানের মেন কথাটাই হচ্ছে যে শুনলাম তুমি নাকি ভালোবেসেছো। সত্যি কি তাই? যদি ভালোবেসে থাকো তাহলে এই গানটা শুধুমাত্র আমি তোমাকেই ডেডিকেট করছি। আর তোমার মনেও যদি এখন এই মুহূর্তে কেউ থাকে যাকে সত্যিই তোমার ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছ, তাহলে আজকে এই গানটা কিন্তু তুমিও তাকে ডেডিকেট করতেই পারো। এই গানটা তো আর ফিরে আসছে, আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর, রয়েছি আমি তোমার সঙ্গে।

গানের পর আবারও ফিরে এলাম, আমি অর্পিতা আছি তোমার সঙ্গে। আর আজকে কথা বলছি ইন্টারন্যাশনাল টেকনোলজি ডে, প্রযুক্তি দিবস। তোমাকে এবার বলি যে কিভাবে আমাদের জীবন একবারে আমূল পরিবর্তন করে দিয়েছে এই প্রযুক্তি। যোগাযোগ ব্যবস্থা, আগে চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো এক একজনকে, আর আজ একটা জাস্ট ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ কিংবা ধরো ইমেল, এই সব কিছুর মাধ্যমে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব হচ্ছে প্রিয় মানুষের সঙ্গে। অন্যদিকে যদি ধরি শিক্ষার অবস্থা, শিক্ষা অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, এআই লার্নিং টুলস, এই সমস্ত কিছু শিক্ষাকে আজকের দিনে দাঁড়িয়ে আরও অনেক বেশি সহজ করে দিয়েছে, যা হয়তো তুমি আমি যেই সময়টায় বড় হচ্ছি সেই সময় এগুলো আমরা ভাবতেও পারতাম না, তাই না? যা কিছু বছর আগেও ভাবনার বাইরে ছিল, এখন সেগুলো জাস্ট আমাদের একটা ক্লিকে বা ধরো হাতের মুঠোয় বলাই যায়। চিকিৎসা আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত রোগ নির্ণয়, রোবোটিক সার্জারি, টেলিমেডিসিন সম্ভব হয়েছে। আবার অন্যদিকে যদি দেখি তাহলে রোজকার জীবনে ব্যাংকিং ও পেমেন্ট, ইউপিআই, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট আমাদের জীবনকে খুব দ্রুত ও সহজ করে দিয়েছে। এখন কিন্তু আজকাল আর ওই টাকা পকেটে নেই সেইটার জন্য হয়তো আমরা একটা প্রিয় জিনিস কিনতে পারছি না, সেরকম হওয়ার কোনো চান্স নেই। জাস্ট যখন একটা কিছু জিনিস পছন্দ হয়েছে সেটা কিনবো না কিনবো সেটা যদি ডিসাইড হয়ে যায়, তাহলে আর যাই হোক সেটা যদি মনে হয় কিনবো তাহলে টাকার জন্য কিন্তু এটা আজকালকার দিনে আর আটকায় না। কারণ পকেটে যদি টাকা নাও থাকে, হাতে আছে তো মোবাইল ফোন, আর যদি ইন্টারনেট থাকে তাহলে হয়ে গেল একটা জাস্ট ইউপিআই বা ডিজিটাল পেমেন্টের তো অনেক অপশন রয়েছে আমাদের হাতে, তাই সেই জিনিসটা কেনা থেকে কিন্তু আর কেউ আটকাতে আমাদের পারে না। এছাড়া পরিবহন, মেট্রো, জিপিএস নেভিগেশন, স্মার্ট ট্রাফিক সিস্টেম যাতায়াতকে আরও অনেক বেশি উন্নত করেছে।

এখনকার দিনে একটা ধরো আননোন কোনো ডেস্টিনেশনে যদি তুমি যাও, সেখানে পৌঁছতে গেলে প্রচুর মানুষকে আর জিজ্ঞেস করতে হয় না, দাদা এই জায়গাটা কোথায়, দাদা সেই জায়গাটা কোথায়, একটু বলে দিন কীভাবে যাব। জাস্ট তুমি নেটে একটু লোকেশনটা দিয়ে দিলে ব্যাস তোমাকে ফোনই সুন্দরভাবে গাইড করে সেই জায়গায় ঠিক পৌঁছে দেবে। কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে পরিমাণ সময় নষ্ট হতো, এখন সেটা হওয়ারও কোনো চান্স নেই। তার কারণ হচ্ছে একমাত্র উপায় কি, অপশন অবশ্যই মেট্রো। মেট্রো যেহেতু আমাদের একেবারে এখন হাতের মুঠোয় চলে এসেছে, তাই মেট্রো যেহেতু আছে, তাই এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে খুব যে একটা সময় নষ্ট হতো বা অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর আমরা আরেকটা জায়গায় যেতাম, সেটা 2-3 ঘন্টার একটা সময় হতো, সেটা হয়তো এখন জাস্ট একটা 15-20 মিনিট বা হয়তো তারও কম সময়, কিন্তু অনায়াসেই আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি, তাই না? তবে এটা বলতেই হবে, প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে যেমন অনেক বেশি সহজ করেছে, ঠিক তেমনই দিয়েছে নতুন দায়িত্ব। সঠিক ব্যবহারই পারে প্রযুক্তিকে মানুষের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে। আর আজ ন্যাশনাল টেকনোলজি ডেতে আমরা সম্মান জানাই সেই সব বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদদের যাদের অবদানে আজকে আধুনিক ভারত গড়ে উঠেছে এবং জীবন হয়েছে অনেক সহজ। এই সহজ জীবনটা আমরা তো তাদের মাধ্যমেই পেয়েছি, তাদের জন্যই পেয়েছি, সে কারণেই আজকে আমাদের ওই জটিলতা নেই, সেই রকম আমাদের অনেক কিছু ভেবে চিন্তে কিছু করতে হয় না, জাস্ট একটা হাতে যদি স্মার্টফোন থাকে একটা ক্লিকে সমস্ত কিছু কিন্তু আমরা অনায়াসেই পেয়ে যেতে পারি। আজকালকার দিনে হয়তো রান্না করতে গিয়ে যদি কিছু হাতের কাছে না থাকে বা হয়তো খিদে পেয়েছে বাইরে থেকে আনার মতো কেউ নেই, তাহলে জাস্ট একটা ফোনে ক্লিক, তারপর সেই জিনিসটা তোমার ঘরের দরজার সামনে। তো অনেক অনেক অনেক উন্নতি হয়েছে। তবে হ্যাঁ, সব কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। তবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ভালো দিকটা নিয়েই কথা বলতে চাই আর কথা বলতে ভালোবাসি, তাই না? আর এখন একটা খুব মিষ্টি একটা গান শোনাবো তোমাকে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে মন কেমনে স্টেশন অ্যালবামের। এই গানটাও কিন্তু ঠিক সেই সময় রিলিজ করেছিল যেই সময় এত টেকনোলজি ছিল না আমাদের, কিন্তু সেই সময় অ্যালবাম রিলিজ হতো, যেটা এখনকার দিনে সত্যি প্রায় তো উঠে গেছেই বলা চলে। সেই অ্যালবামেরই একটা মিষ্টি গান, গানের নাম যা খুশি সারাটা দিন। হ্যাঁ, যা খুশি সারাটা দিন, মন খুলে বাঁচাই যায়, মন খুলে ভালোবাসা যায়। আর সে গানটার পরেই আজকে সুপ্রভাতের অনুষ্ঠানে একেবারে শেষবারের মতো ফিরে আসবো আমি অর্পিতা, তাই শুনতে থাকো।

যা খুশি সারাটা দিন সব কিছু থেকে নিয়েছি ছুটি। হ্যাঁ মানে বুঝতে পারছি আজকে সোমবারের সকাল, একদম সপ্তাহের শুরুর দিনে কথাটা মানায় না, সব কিছু থেকে ছুটি অন্তত এখন তো আমরা বলতেই পারবো না। তবে ঠিক আছে, গানে গানে তো আমরা এনজয় করতেই পারি, গানে গানে তো আমরা বলতেই পারি যে হ্যাঁ সব কিছু থেকে ছুটি তো মন তো নিতেই চায়, তাই না? মন তো আর সোমবার বা রবিবার বোঝে না, তাই না? মন কখন যে কোথায় ছুটে চলে যায় কেউই আমরা জানি না। তবে এই যেমনটা আজকে বলেই গিয়েছিলাম তোমায় একটু আগে, যে একদম শেষ সময় হাতে, আর খুব একটা বেশি সময় নেই, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 7:51 হয়ে 42 সেকেন্ড হয়ে গেল সময়। আর এখন তোমাকে একটা ছোট্ট গল্প বলি। একটা দরিদ্র রিক্সা চালক ছিলেন, যিনি দিন রাত রিক্সা চালিয়ে সামান্য কিছু উপার্জন করতেন। তবে তার একমাত্র ছেলে ছিল, যে ছোটবেলা থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখত। ছেলের স্বপ্ন ছিল IPS অফিসার হওয়া। সমাজের অনেকেই এই সব স্বপ্ন শুনে হাসাহাসি করত, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই ছেলের পড়াশোনার খরচ চালানো খুবই কঠিন ছিল। তবুও বাবা হাল ছাড়েনি, সে প্রচণ্ড পরিশ্রম শুরু করে তার ছেলের অভাব মেটানোর জন্য। সংসারে অনেক সময় বই কেনার টাকা থাকত না, কিন্তু তার ছেলে কখনো থেমে থাকেনি। অবশেষে তার অদম্য প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল সে একদিন মিলল। সে শুধু IPS অফিসারেই পাশ করল না, বরং খুব ভালো র্যাঙ্ক নিয়ে অফিসার হিসেবে নিযুক্ত হয়। খুব ছোট্ট একটা গল্প, কিন্তু অনেক অনেক অনেক বেশি শিক্ষা দিয়ে যায় আমাদেরকে। গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিস্থিতি নয়, ইচ্ছা শক্তিটাই আসল। তাই দারিদ্র কখনোই আর যাই হোক সাফল্যের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি তোমার মনে জেদ থাকে তাহলে এক নিমিষে সমস্ত কিছু না করতে পারলেও একটু একটু করে সেই চেষ্টাটা করতে থাকলে সাফল্য মিলতে বাধ্য। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো কঠোর পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই। সাফল্যের জন্য প্রয়োজন শুধুমাত্র নিরলস প্রচেষ্টা। স্বপ্ন দেখা প্রয়োজনে অনেক বড় স্বপ্ন দেখো এবং সেটা পূরণের জন্য লড়াই করো, এটাই বলবো। কারণ স্বপ্ন দেখাটা কিন্তু আজকের দিনে সত্যি খুব প্রয়োজন, কারণ আর যাই হোক স্বপ্ন দেখতে তো টাকা লাগছে না। যেখানে সমস্ত কিছু করতে আজকালকার দিনে এক টাকা হলেও বেরিয়ে যাচ্ছে, সেখানে স্বপ্ন দেখতে যখন টাকা লাগছে না স্বপ্নটা দেখাই যায়। আর স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যত দূর যেতে হয় সৎ পথে থেকে সেটা করে যেতে হবে, কারণ এটাই জীবন, এটাই বাস্তব। কারণ এই কদিনের অতিথি আমরা মাত্র এই পৃথিবীতে, তাই না? তাই যেটুকু আমরা পেতে চাই, যেটুকু পথে আমরা স্বপ্নের ছোঁয়া পেতে চাই, সেটুকু আজ যদি পাই তাহলে এর থেকে

আলোর স্বাদ আমার মনে হয় আর কিছু হতে পারে না। স্বপ্ন পূরণের স্বাদ কিন্তু একদম অন্য রকমের হয়। তাই স্বপ্ন দেখো, আর যেতে যেতে এটাই বলবো, ভালো থেকো, ভালো বাসায় থেকো, এবং আশেপাশের মানুষদেরকেও ভালো রেখো, কারণ একটাই জীবন, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আজকের মতো অর্পিতা বলছে টাটা, বাই বাই। তবে হ্যাঁ, যেমনটা হয় প্রতিবার, গানে রেখে যাই, কথায় নয়, তোমাকে গানে গানে আমিও বলছি ভালো থেকো, টাটা।

0: remain alert and travel safely amid adverse weather conditions. U.S. President Donald Trump rejects Iranian response to U.S. peace proposal as totally unacceptable. And in football, India to take on host China in crucial quarterfinal match in AFC Under-17 Women's Asian Cup in Suzhou today. And with that, we end the morning news. Have a great day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, আজকের শিল্পী স্বাগতা মিত্র।

নজরুল গীতি শুনলেন স্বাগতা মিত্রের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গানে সুচরিতা সাহা।

আধুনিক গান শুনলেন সুচরিতা সাহার কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আধুনিক গানে নবনীতা বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন নবনীতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। রাশধারা একটু পরেই

0: আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্ন চোদ্দতলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি পাঁচ মন্ত্রী দপ্তর বণ্টন করবেন। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ডপনা দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন নতুন মুখ্যমন্ত্রী। নবান্নে যাওয়ার আগে তিনি সকালে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বাড়িতে যান। সেখান থেকে তারা সল্টলেকের দলীয় কার্যালয়ে যাচ্ছেন। নতুন মুখ্যমন্ত্রীকে দলের রাজ্য দপ্তরে স্বাগত জানানোর প্রস্তুতি চলেছে জোর কদমে। এদিকে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য তিন দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে। এর আগে আগামীকাল নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম বা প্রোটেম স্পিকার। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী গতকাল নবান্ন চত্বর ও আশেপাশের এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেছেন তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। গতকালই তাদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে দফায় দফায় চলেছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারিশ দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। উল্লেখ্য, চন্দ্রনাথ খুনের পেছনে ভিনরাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকালই সিআইডি এবং এসটিএফ আততায়ীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায়। জানা গিয়েছিল বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরে খোঁজ খবর শুরু করেন তদন্তকারীরা। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি একমঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা গতকাল সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না।
1: জিস বাম কো উনোনে ধাক্কা মারকে নিকাল দিয়ে কংগ্রেস কো গলা ধাক্কা দিয়ে আবি সবকা পায়ের পাকড়না চালু করে কই উনকা সাথ নেই দে কারণ সব উনকো জান লিয়া কেসা হিংসা কেসা দমন নীতি উনোনে চালায়া বঙ্গাল কো পিছে ধকেল দিয়া কই পার্টি সাথ নেই দেগা।
0: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর এখন বিরোধী ঐক্যের কথা বলছেন বলে কংগ্রেস কটাক্ষ করেছে। দলের মুখপাত্র সোমু আইচ রায় বলেছেন, সারা দেশে যখন বিরোধী ঐক্য গড়ে তোলার কথা হচ্ছিল তখন মমতা ব্যানার্জি কার্যত তার বিরোধিতা করেছেন।
2: উনি এখন পরাজিতের আর্তনাদ। সারা ভারতবর্ষে যখন বিরোধী ঐক্য সংগঠিত হয়েছিল তখন উনি বিজেপির হাত শক্ত করার জন্য বিরোধী ঐক্যের বিরোধিতা করেছিলেন। এই রাজ্যে একটার পর একটা জায়গায় বিজেপিকে উনি প্রতিষ্ঠা করেছেন। সাম্প্রদায়িক শক্তির গলা টিপে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য অসাম্প্রদায়িক দল কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্টকে তিনি প্রতিষ্ঠা করেছেন।
0: হুগলির গোঘাটের কামারপুকুর এলাকায় সমবায় সমিতির অফিস রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গোঘাটের বিজেপি বিধায়ক গতকাল ওই অফিসে সমবায় কর্মচারীদের ফিরিয়ে আনেন। জানা গিয়েছে প্রায় 15 বছর ধরে কামারপুর পুকুরের ওই সমবায় সমিতির অফিসটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। গতরাতে তেঁতুলিয়া ব্রিজ লাগোয়া এলাকা থেকে কাজী মুজাফফর আহমেদ নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সরবনগরের বাসিন্দা জামাই শামীম গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল শ্বশুর মুজাফফরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে বলে আলিপুর আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা, দুই দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
0: আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করলেন বিপ্লব ভট্টাচার্য, তাল ঝাপতাল। শিল্পীকে হারমোনিয়ামে সঙ্গত করলেন কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আজকে আমরা শুনব চট শিল্পের সফল মহিলা উদ্যোগপতি ও প্রশিক্ষকের কাহিনী। অর্থকরী ফসল হিসেবে পাট বিখ্যাত। এটি একটি বর্ষাকালীন ফসল। পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। পাট আমাদের বাংলার ঐতিহ্য। জানা যায় সংস্কৃত শব্দ পট্ট থেকে পাটের উদ্ভব হয়েছে। এর জীবনকাল 100 থেকে 120 দিন পর্যন্ত। আর এই পাট থেকে ক্রমাগত তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস। পাট পরিবেশ বান্ধব, বহুমুখী ব্যবহারযোগ্য আঁশ হওয়ায় পাটের চাহিদা সর্বাধিক। বস্তা তৈরির ক্ষেত্রে পাট গুরুত্বপূর্ণ। এছাড়াও চট, কার্পেট, পর্দার কাপড়, কুশন কভার সমস্ত কিছুতেই কিন্তু পাটের ব্যবহার রয়েছে। এমন কি পাটের বীজ থেকে একরকম তেল পাওয়া যায়, যা সাবান এবং রং শিল্পে ব্যবহৃত হয়। অর্থাৎ পাট আমাদের অন্যতম অর্থকরী ফসল। আজকে আমরা কথা বলবো সেই পাট এবং পাটের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন মহুয়া রায়। নমস্কার।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। চট শিল্প বলতে কি বোঝায় এটা প্রথমে জিজ্ঞাসা করব আপনাকে।
1: পাট শিল্প হচ্ছে একটা শিল্প যেটা আমাদের দেশীয় উপকরণ দিয়ে আমরা করে থাকি। আমরা সবাই জানি পাট আমাদের ভারতবর্ষের প্রধান ফসল। সেই পাট থেকে, যেহেতু এটা আমাদের দেশীয় উপাদান, তো সেই পাট থেকে তৈরি হচ্ছে ইদানিং নানা ধরনের ঘরসজ্জার জিনিসপত্র, যেমন নানা ধরনের ফুলদানি, পাটের ব্যাগ, পাটের নানা রকমের শোপিস, ম্যাট, কোস্টার, তাছাড়াও ইদানিং তৈরি হচ্ছে নানা ধরনের ড্রেস আইটেম, শার্ট, স্যুট, প্যান্ট, চুড়িদার, শাড়ি ইত্যাদি। এছাড়াও আসবাবপত্র তৈরি হচ্ছে, টেবিল, চেয়ার ইত্যাদি। পাট থেকে এভাবে নানা রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে। পাট দিয়ে আমরা সবকিছুই করতে পারছি এখন।
0: পাটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো আমাদের রয়েছে। আচ্ছা, কি কি বানান নিজে হাতে আপনি?
1: আমি নিজের হাতে তৈরি করি নানা রকমের ওয়াল হ্যাঙ্গিং, পাটির ব্যাগ, পাটির নানা রকমের শো পিস, পুতুল, ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার স্টিক, তাছাড়াও টেবিল ম্যাট, কোস্টার, এই সমস্ত কিছু। এছাড়াও বিভিন্ন রকমের আরো জিনিস আছে।
0: আচ্ছা, এই যে আপনার পাট শিল্পে আসা, আপনার শুরুটা কিভাবে, কেন মনে হলো যে এই বিষয়টাকে প্রফেশন হিসেবে নেব?
1: একদম যদি প্রথম থেকে বলি, আমার বাবা চাকরি করতেন ন্যাশনাল জুট মিলে, যেটা হাওড়া বাণীপুরে আছে। আমি মিলের কোয়ার্টারে থাকতাম, যেহেতু একদম ছোট থেকেই কোয়ার্টারের মধ্যে থাকার ফলে মিলের ভিতরটা আমি খুব ভালো করে দেখেছি। ওখানেই আমার বেড়ে ওঠা। ওখানকারই সমস্ত যারা লেবার ছিল তারা আমাদের সঙ্গে করে নিয়ে যেত, খেলাধুলোর মধ্যে দিয়ে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছিলাম। তো সেখান থেকে অবচেতনে মনের ভিতরে একটা
0: ভালো লাগা
1: একটা ছিলই। এরপর যখন আমি পড়াশোনা শেষ করি, তখন আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেখান থেকে আমি নির্জাফটের সন্ধান পাই। নির্জাফট থেকে একটা বিজ্ঞাপন ছিল যে ওখানে একটা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং শুরু হবে পাটের ওপরে। আমি তখন সেখানে যোগাযোগ করি এবং নিজের নামটা নথিভুক্ত করি, ইন্টারভিউ দিই এবং সেখানে সিলেকশনও হই এবং ক্লাসে নির্বাচিত হয়ে আমি ক্লাসটা সেখানে সম্পূর্ণ করি। সেটা করার পরে সেখান থেকেই প্রথম গাইড করা হয়েছিল আমাকে যে আমি MSME অফিসের সাথে যোগাযোগ করার জন্য। তো সেখানে যোগাযোগ করার পরে আমি প্রথম আমার এই শেখার পরে আমার যাত্রাটা শুরু করি। প্রথম ওনারা ওখান থেকে মেলা করার জন্য গাইড করেছিলেন, দুর্গাপুরে একটি মেলাতেও পাঠিয়েছিলেন। সেই থেকেই আমার জার্নিটা শুরু হয়।
0: মানে আপনার শুরুটা কিন্তু আপনার বাবাকে দেখে, মানে আমরা বলতেই পারি যে বংশ পরম্পরায় তো এসেছে এবং ছোট থেকেই আপনার এই পাট শিল্পের প্রতি একটা ভালো লাগা ছিল। তারপরে আপনি সরকারি সহযোগিতা পেয়েছেন। বেশ, আসবো সেখানে। চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি এখনো পর্যন্ত? কোন রকম কোন প্রতিকূলতা মোকাবিলা করেছেন কিনা?
1: হ্যাঁ, কাজের ক্ষেত্রে তো চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়। অনেক সময় আমরা সব জিনিসটা খুব সহজে পাই না। যেমন আমার যে কোনো কাজ করতে গেলে চট করে চোখে দেখে একটা জিনিস ধরে ফেলার একটা ক্ষমতা আছে, যাই হোক ঈশ্বর প্রদত্ত হয়তো এটা। আমার কাজ করতে করতে একটাই ইচ্ছা ছিল যে আমি কখনো এটা কাউকে শেখাবো, কিন্তু সেই মাধ্যমটা জানা ছিল না কিভাবে।

0: সেটা যাব। তো করতে করতে সেই জায়গাটা অনেকটা পরেই পেয়েছি। আমি বলেছিলাম যে 2009 সাল থেকে আমি আমার জার্নিটা শুরু করেছিলাম। তো তারপর এটা আমি যখন এই জায়গাটাতে এলাম, সেই জায়গাটা পেরোতে পেরোতে আমার 2021 সাল হয়ে গেল। সহজে পাইনি আমি এটা, এর জন্য আমাকে অনেকটা পথ পেরিয়ে আসতে হয়েছিল।
1: আপনার প্রসঙ্গ সূত্রে উঠে এলো যে ভালোবাসা ছোটবেলা থেকে, তারপরে আপনি বিভিন্ন যেরকম আমরা জানলাম যে ট্রেনিং নিয়েছেন, সেই গল্পটা একটু শুনবো যে কতদিনের ট্রেনিং ছিল সেটা।
0: আর সেটি থেকে ট্রেনিং আমি নিয়েছি, প্রথমেই বলবো, আরসিটি অর্থাৎ রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। এটা আমি এসএইচজির মাধ্যমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমার এক দিদির সাথে পরিচয় হয়েছিল, দীপালিদি। আরও সবার কাছ থেকে জেনেছিলাম, দীপালিদির কাছ থেকে একটু বেশি ভালোভাবে জেনেছিলাম আমি বিষয়টা। এখানে বিভিন্ন রকমের ট্রেনিং হয়, তার মধ্যে সেই সময় 13 দিনের একটা ট্রেনিং ছিল জুটের ওপর, মানে পাটের ওপরে। আমি সেই পাটের ওপরে ট্রেনিং এর কথা শুনে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ট্রেনার হতে চাই, ট্রেনিং তো আমার নেওয়াই আছে আগে থেকে। তো দিদি আমাকে বলেছিলেন যে ট্রেনিং, ট্রেনার তো এইভাবে হওয়া যায় না, তোমাকে তার জন্য আরসিটিতে ট্রেনিং নিতে হবে। সেইভাবে আমি অফিসের সাথে যোগাযোগ করি এবং ওনারা আমাকে এই ট্রেনিংটার জন্য চুজ করে নেন। তারপর সেখানে আমি 13 দিনের একটা কোর্স করলাম। ট্রেনিংটাকে দুভাগে ভাগ করা হয়েছিল, তার মধ্যে একটা ছিল প্র্যাকটিক্যাল এবং থিওরির দিক, আর একদিক ছিল ইডিপি প্রোগ্রামের। ইডিপি প্রোগ্রাম মানে এন্টারপ্রেনারশিপ যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইডিপি পোর্শন এবং প্র্যাকটিক্যাল এবং থিওরি। প্র্যাকটিক্যাল আর থিওরির মধ্যে আমাদের হাতে কলমে যে কারিগরি দক্ষতা, সেই বিষয়টা খুব ভালোভাবে সেখানে দেখানো শেখানো হয়েছিল। থিওরিতে আমাদের পরীক্ষার ব্যবস্থা ছিল, যেখান থেকে আমরা একটা সার্টিফিকেট অর্জন করতে পারি। ইডিপি পোর্শনে, ইডিপি প্রোগ্রামের মধ্যে আমরা একটা যে ব্যবসা করব, সেই ব্যবসা শুরু করতে গেলে যে জিনিসগুলোর দরকার হয়, তো সেই জিনিসটা সেখানে খুব ভালোভাবে দেখানো শেখানো হয়েছিল। যেমন একটা ব্যবসা শুরু করতে গেলে লোন কিভাবে নেব, PMEGP কি, মুদ্রা লোন কি, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ব্যাপারটা কি, কিভাবে আমরা ব্যাংক ট্রানজাকশন করব, কিভাবে আমরা একটা ব্যবসা শুরু করতে গেলে যে ট্রেড লাইসেন্স দরকার হয়, সেই ট্রেড লাইসেন্সটা আমরা কোথায় গেলে পাবো, কার কাছে যাব, MSME রেজিস্ট্রেশন কিভাবে করব, তাছাড়াও উদ্যম রেজিস্ট্রেশন আছে, সেই উদ্যম রেজিস্ট্রেশন আমরা কোথায় গেলে কিভাবে করতে পারবো, এছাড়া আর্টিজেন কার্ড, হস্তশিল্প জিনিস নিয়ে যদি কেউ কাজ করতে চায় তার জন্য আর্টিজেন কার্ডটা খুব দরকারি একটা কার্ড, তো সেই কার্ডটা আমরা কোথায় গেলে করতে পারবো ও কিভাবে করব, সমস্ত বিষয়টাই কিন্তু শেখানো হয়েছিল, জানানো হয়েছিল।
1: যে সময় আপনি ট্রেনিং নিয়েছেন সেটা কতদিনের ট্রেনিং ছিল?
0: সেটা 3 মাসের। আমি যখন নেটজাফটে ট্রেনিং নিয়েছিলাম, সেটা টালিগঞ্জ রানিকুঠিতে, তো সেটা 3 মাসের একটা অ্যাডভান্স কোর্স ছিল। সেখানে আমার মূলত ব্যাগ, পাটের যে সমস্ত সব ধরনের যে ব্যাগ হয়, তো ব্যাগের উপরেই আমার মূলত ট্রেনিংটা ছিল। সেখানে আমি খুব সুন্দরভাবে শিখি জিনিসটা, এবং সেখান থেকেই আমার একটা আরো আগ্রহ তৈরি হয় যে আমি বানাবো নতুন নতুন ডিজাইন, যেগুলো হয়তো ওখানে করাচ্ছিল।
1: হাওড়া থেকে টালিগঞ্জ যেতে,
0: হাওড়া থেকে টালিগঞ্জ যেতাম তখন।
1: কতদিন যেতে হতো সপ্তাহে?
0: রেগুলার ক্লাস হতো, সরকারি যেমন ছুটি থাকে সেরকম ছুটি থাকতো।
1: এই যে আপনি ট্রেনিংটা নিয়েছিলেন, আপনার 3 মাসের ট্রেনিংটা, এই ট্রেনিংটা নিতে আপনার কি কি ডকুমেন্ট লেগেছে?
0: যেমন লাগে আধার, ভোটার, প্যান, সমস্ত কিছু লেগেছিল। ব্যাংক ডিটেলস লেগেছিল, যেহেতু স্টাইপেন্ড ছিল তো ব্যাংক ডিটেলস লেগেছিল, ফটো লেগেছিল।
1: বেশ, আপনার শুরুর কথা আমরা শুনলাম, বর্তমানে আপনি একজন প্রশিক্ষক, সেই গল্পটা একটু শুনবো যে এই যে এতটা স্ট্রাগল, এত কিছু জেনে শিখে এসে আপনি আজকে এতগুলো মানুষকে শেখাচ্ছেন, অভিজ্ঞতাটা কেমন কেমন লাগছে?
0: ভীষণই ভালো লাগে।
1: যেটা আপনি চেয়েছিলেন,
0: যেটা আমি চেয়েছিলাম, একদমই তাই, যেটা চেয়েছিলাম সেটা আজকে পেয়েছি। সেটা ভীষণ একটা, মানে আমার একটা ভালো লাগার এটা একটা জায়গা। যখন ক্লাসটা করাই, মানে শিখি আমি নিজে, তখনই আমি আমার ওখানকার যিনি ডিরেক্টর ছিলেন, তখন ময়ূরী ম্যাডাম ছিলেন, স্যারেরা ছিল, রাহুল স্যার ছিলেন ওখানে, বিদিশা ম্যাডাম, সৌমিতা ম্যাডাম, ওনারা ছিলেন। ক্লাস করাকালীনই ওনাদের নজরে আমি আসি, তো ওনারা আমাকে বলেছে ছিলেন যে আপনি তো আগে থেকে অনেকটা কিছু জানেন, আপনি ট্রেনিংটা নাও নিতে পারতেন, আপনি ট্রেনারের জন্যই অ্যাপ্লাই করতে পারতেন। তো আমি বললাম বিষয়টা আমার ঠিক জানা ছিল না, আমি ভেবেছিলাম যে হয়তো এখানে ট্রেনিং করলে তবেই আমি আরসিটি ট্রেনার হতে পারবো, কিন্তু বিষয়টা তা নয়, আমি চাইলে ট্রেনারের জন্যই অ্যাপ্লাই করতে পারতাম। যাই হোক, ট্রেনিংটা নেওয়ার ফলে আমার ক্ষতি কিছু হয়নি, বরং লাভই হয়েছে, আমি অনেকটা বেশি আরো জেনেছি।
1: তাই শেখার কোনো শেষ নেই,
0: শেষ নেই।
1: এই মুহূর্তে কতজন শেখে আপনার কাছে?
0: এক একটা ব্যাচে আমাদের 35 জন করে মেয়ে থাকে প্রতিটা ব্যাচে।
1: কোথায় শেখান, কতদিন শেখান একটু জানাবেন, শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা অনেক উপকৃত হবে।

0: কোথায় শেখাইব, তো হাওড়া জেলায়, হাওড়ার ইউনিভার্সিটি থেকে যেখানে যেখানে প্রোগ্রাম হয় এবং ওনারা দেন আমাকে, যেমন হাওড়া আমতায় হয়েছে, উলুবেরিয়ায় হয়েছে, আমি ইউনিভার্সিটি এছাড়াও বাইরের কিছু জেলাতেও কাজ করছি বর্তমানে, যেমন নদিয়া এসবিআই ইউনিভার্সিটি থেকে করছি, মালদা এসবিআই ইউনিভার্সিটি থেকে করছি, বা মিশনের বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, বাঁকুড়াতেও প্রোগ্রাম করেছি মিশনের আন্ডারে, বিভিন্ন জায়গায় যখন যেখানে প্রোগ্রাম হয় ওনারা ডাকলে যেতে হয় তখন।
1: এছাড়াও আপনি বলছিলেন, আমরা রেকর্ডিং এ বসার আগে শুনছিলাম যে বিভিন্ন মেলা করেছেন, এই মুহূর্তে কতগুলো মেলা করেছেন?
0: অনেক, গুনে শেষ করা যাবে না। আমি 2009 সাল থেকে মেলা শুরু করেছি, তো তখন থেকে জার্নিটা এখনো চলছে। বিশ্ব বাংলা শিল্পী হাট, যেটা নিউ টাউনে আছে ইকো পার্কের 5 নম্বর গেটে, তো ওখানে আমার একটা স্টল আছে, সেখানে প্রায় যখনই হয় সারা বছরে আমার স্টল থাকে, সেখানে
1: আপনিও থাকেন,
0: আমি থাকি বা আমার তরফ থেকে কেউ থাকে।
1: আপনার কাছে যারা শিখছেন তারাও কিন্তু বিভিন্ন মেলাতে বসছেন, যাচ্ছেন?
0: হ্যাঁ, তাদেরকে সেইভাবে গাইড করা হয়, তারাও বিভিন্ন মেলাতে যেতে পারে, তারা প্রোডাকশন করছে, করে কাউকে দিচ্ছে, তারা যাচ্ছে, এরকম ভাবেও জিনিসটা চলছে।
1: সরকারি তরফ থেকে অর্থনৈতিক ভাবে কোনো সাহায্য পেয়েছে?
0: আমরা যে আরসিটিতে ট্রেনিং করেছি এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এখানে ট্রেনিং চলাকালীন খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কাউকে একটা টাকাও খরচ করতে হয় না। এই যে ট্রেনিং গুলো আমি এখন প্রশিক্ষক হিসেবে যে ট্রেনিং গুলোতে যাচ্ছি, এখানেও কিন্তু একই রকম ব্যাপার, এখানে সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সরঞ্জামের খরচপাতি সমস্তটাই এই আরসিটি গুলোই বহন করে থাকে, মেয়েদের কোনো খরচই হয় না।
1: আচ্ছা, এবার আপনার কাঁচামাল প্রসঙ্গে আসি, কাঁচামাল কেনেন কোথা থেকে?
0: কাঁচামাল আমরা বড়বাজার থেকে কিনি, এছাড়াও যেহেতু আমি নির্জাফটের স্টুডেন্ট, তো বর্তমানে এখন নেনফেট, তো যাই হোক সেখান থেকে, যেহেতু সেখানকার সার্টিফিকেট আছে, আমরা সেখান থেকে কাঁচামালটা পেয়ে যাই। সেখান থেকে কাঁচামাল পেতে গেলে সার্টিফিকেট, সেখানকারই সার্টিফিকেটের প্রয়োজন হয়, অথবা দেয় না, মানে ওখান থেকে দেওয়া হয় না, তো যাই হোক সেখান থেকে পাই।
1: আর সেইগুলোকে বাজারজাত করেন কোথায়? এই যে আপনাদের হাতে তৈরি এত জিনিস কোথায় বাজারজাত করছেন?
0: বাজারজাত করছি এই যে বিভিন্ন হস্তশিল্প মেলাগুলো হয়, সেই সমস্ত মেলাগুলোতে, যেমন রাজ্য হস্তশিল্প মেলা, সরস মেলা, সবলা মেলা, তাছাড়া বিভিন্ন জেলা স্তরে যে মেলাগুলো হয়, শ্রীশ্রী ঢাকুরিয়াতে যেটা ছিল শ্রীশ্রী, সেখানে মাল যেত দিতাম, এখন বর্তমানে সেটা বন্ধ আছে, আবার খুব শীঘ্রই ওপেন হবে, তো জেলা স্তরেও বিভিন্ন শ্রীশ্রীগুলো হয়েছে, সেই সমস্ত মাধ্যমগুলো থেকে।
1: কেউ ধরুন মেলাতে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না কিন্তু আপনাদের জিনিস কিনতে চায়, তারা কোথা থেকে কিনবে?
0: তারা যোগাযোগ করলে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে দিতে পারি,
1: অনলাইনের আপনাদের প্রোডাক্ট কিন্তু যান। কেমন মুনাফা আমাদের ব্যবসার? তো এটা আমরা ভাবি, তাই না, যে আমরা এত এফোর্ট দিচ্ছি, দিনের শেষে কতটা কি পাচ্ছি সেটা তো আমাদের ভাবতেই হয়। সেই দিক থেকে কতটা লাভবান হচ্ছেন?
0: পাট যে কিনি আমরা, সেই জায়গা থেকে যদি বলি, পাটের মূল্য থেকে একটা জিনিস তৈরি হওয়ার পরে কিন্তু সেই জিনিসটার মূল্যটা অনেকটাই বেড়ে যায়, সমস্তটা ধরে নিয়ে মুনাফা আমাদের ভালোই হয়।
1: আগামী প্রজন্মের প্রতি বা আগামী প্রজন্মের দিকে তাকালে কি দেখছেন যে তাঁদের কতটা আগ্রহ বা আদৌ আছে কিনা?
0: হ্যাঁ, এখানে আমি বলবো, আমি যখন একদম প্রথমে আরসিটিতে ট্রেনিং নেওয়ার পরে আমি একটু অন্যভাবে চিন্তা করেছিলাম যে তাদের এর প্রতি একটা আগ্রহ বাড়ানোটা দরকার। পাট কেন শিখবে মানুষ, কেন মানুষ আগ্রহ তাদের আসছে না? আমার মনে হয়েছিল আমি যদি তাদের ইন্টারেস্টিং কিছু জিনিস তাদের দিতে পারি, ছোট ছোট খেলনা জাতীয় জিনিস, নিত্য ব্যবহারের যে জিনিসগুলো, যেমন প্ল্যান্টার, ব্যাগগুলো, অনেকেই মেশিনে কাজ করতে পারবে না বলে হয় পায় যে আমি তো মেশিন চালাতে জানি না, ব্যাগ কি করে বানাবো।
1: আচ্ছা,
0: তো সেই জায়গা থেকে আমি কি করি, আমি যে ক্লাসগুলো করাই, সব ট্রেনিং সেন্টারে কিন্তু মেশিন থাকে না, সেখানে গিয়ে আমি যেটা করি যে সম্পূর্ণ ব্যাগটা ঠিক যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই তাদেরকে আমি শিখিয়ে দিই, সেটা সম্পূর্ণ হাতে।
1: আচ্ছা,
0: একটা বিগ শপার, সেটাও যেমন হাতে করিয়ে দিই, একটা ফাইল, একটা অফিস ব্যাগ, সমস্তটাই ওদেরকে কিন্তু হাতে সেলাইয়ের মাধ্যমে ব্যাগটা কমপ্লিট করানো হয়। ঠিক দেখে বোঝা যাবে না যে ওটা মেশিনে করা না হাতে করা, এই জিনিসগুলো। তাছাড়া ছোট ছোট শোপিস, নানা ধরনের পুতুল, মানে যেগুলো করলে ওরা ইন্টারেস্ট পাবে, সেগুলোর পরে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে ইন্টারেস্ট পাচ্ছে, অনেক জায়গা থেকেই বলছে যে আমরা জুটটাই শিখতে চাই।
1: এবং মানুষজন যারা কিনছেন আপনাদের থেকে তাদের মধ্যেও তো নিশ্চয়ই সেই আগ্রহটা বা আকর্ষণটা, সেই জিনিসটা যদি ভালো লাগলে তবেই না একটা মানুষ নেবে, কিরকম দেখেন যারা
0: জুটের প্রতি আগ্রহ আছে?

0: মাসে মানুষ চায়, আমরা জানি যে এটা একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং সাস্টেনেবল, তো অত্যন্ত টেকসই যেহেতু তন্তু এবং যেহেতু এটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট, তো মানুষের এর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, মানুষ চায় জিনিসটা। তো যেহেতু আমি নিজে মেলা করি, তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো বলবো এক্ষেত্রে, যে মানুষ কিন্তু জুটটাকে ভালোবাসে এবং জুটটাকে চায়, জুটের জিনিসপত্র কিনতে মানুষ চায়। মানে আমাদের সেলিং রিপোর্ট খুবই ভালো।
1: বাহ, যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন, আমি বিশেষত মহিলাদের কথা বলছি, তাদেরকে আপনি কি বলে উদ্বুদ্ধ করবেন? অনেকেই হয়তো আসতে চাইছেন, ইন্ডিপেন্ডেন্ট থাকাটা মেয়েদের অনেক বেশি জরুরি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা, কিভাবে এগিয়ে আসবে তারা?
0: যে সমস্ত মেয়েরা বা মায়েরা চাইছেন যে কিছু একটা করব, প্রত্যন্ত গ্রামের মায়েরা কিন্তু এখনো যারা একেবারে গৃহবধূ কিছু করে না, আমরা চেষ্টা করি মূলত তাদেরকেই এই কাজে টেনে নিয়ে আসার জন্য, যে কেউ ঘরে না বসে সবাই এগিয়ে আসুক। তো সেই জন্য এসএইচজি গ্রুপগুলোকে আমরা চুজ করি। তো এসএইচজি গ্রুপের যে সমস্ত মহিলারা 50 বছরের ভিতরে যে সমস্ত মহিলারা আছেন, তাদের প্রত্যেককেই বলবো যে আপনারা এগিয়ে আসুন ঘরে না বসে। খুব সুন্দর জিনিস, পাটের যে সমস্ত জিনিসগুলো, চিন্তা করার কিছু ব্যাপার নেই। তো যারা কিছু জানে না তাদেরকেও আমরা একেবারে শিখিয়ে পড়িয়ে নেব, জিনিসপত্র সমস্তটা দিয়ে, কিছু তাদেরকে একটা টাকাও খরচ করতে হবে না, সমস্তটা তাদের কিছু সামান্য সময় ব্যয় করতে হবে, একটু সময় দিতে হবে, ব্যাস এইটুকুই। তো তারা এগিয়ে আসলে আমরা কিন্তু সমস্তটা দিয়ে তাদেরকে আমরা হেল্প করব এই পাট শিল্প শেখানোর জন্য। যারা হাওড়াতে ট্রেনিং নিতে চাইছেন, হাওড়ার মধ্যে থেকে যারা থাকবেন, হাওড়া ইউনিভার্সিটি আছে হাওড়া ময়দানে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করলেও আমি গাইড করে দেব, অসুবিধা কিছু হবে না। তো সেখানে এসে আপনারা যোগাযোগ করেও আপনারা কিন্তু, শুধু পাট শিল্প বলবো না, অবশ্যই পাট শিল্পর সাথে সাথে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সেখানে দেওয়া হয়, আপনারা যোগাযোগ করতে পারেন এবং নিজেদেরকে যে কোনো কাজে স্বনির্ভর করে তুলতে পারেন।
1: তাহলে আমরা জানলাম পাট এবং পাটের তৈরি বিভিন্ন জিনিসের কথা, তবে শুধুই কি তাই? না, জানলাম সেই সব জিনিস বানাবো কিভাবে, শিখবো কোথায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও এগিয়ে আসুন। জানবেন, অর্থনৈতিক জোরের চেয়ে বড় জোর কিন্তু আর কিছু হয় না। আপনারাও এগিয়ে আসুন, শিখুন এবং পূরণ করুন আপনাদের স্বপ্ন। আজকের অনুষ্ঠানে আপনারা শুনলেন চট শিল্পে সফল মহিলা উদ্যোগপতি ও একজন প্রশিক্ষকের কাহিনী। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন মহুয়া রায়। নমস্কার।
0: নমস্কার।
2: মজদুর মণ্ডলীর আসর আজ এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিল্প সংলাপ, চট শিল্পে এক সফলতার কাহিনী। এ বিষয়ে মহুয়া রায়ের সাক্ষাৎকার গ্রহণে ছিলেন শ্রেয়সী বটব্যাল। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচারতরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি গেয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে। আসি বিস্তারিত খবরে। যুবভারতীর ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। ইস্ট বেঙ্গল 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে রয়েছে। পাঞ্জাব এফসির 10 ম্যাচে পয়েন্ট 18, তারা রয়েছে সপ্তম স্থানে। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএল ফুটবলে ইন্টারকাশ

0: এর বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে 10 ম্যাচে 11 পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ইন্টারকাশি। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। ভারত পুরুষদের একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 262 পয়েন্ট সংগ্রহ করেছে। ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে চতুর্থ দিনের শেষে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে 179 রানে এগিয়ে রয়েছে। আজ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152 রান করে। অধিনায়ক নাজবুল হোসেন শান্ত 58 রানে, মুশফিকুর রহমান 16 রানে অপরাজিত থাকেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ইনিংস 413 রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে 386 রান করেছিল। তাশখান্দে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-15 বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের 6 জন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি 7 জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। 33 কেজি বিভাগে যশ কুমার, সংযুক্ত আরব আমিরশাহীর কিয়ান ইকবালকে, 37 কেজি বিভাগে শান্তা বসন্ত অশোক কুমার, কিরগিজস্তানের আজিরেত আলী সঞ্জার ভেকাফকে, 43 কেজি বিভাগে সমীর বেহরা উজবেকিস্তানের আদি জ্যাভাক ইলখম বেকাফকে হারিয়ে দেন। অন্যদিকে 52 কেজি বিভাগে সুদর্শন বাসুদেব চন্দক ইরানের আমির মাহাদি সাদের বিরুদ্ধে আরএসি জয় নিশ্চিত করেছেন। 58 কেজি বিভাগে মোহাম্মদ ইয়াসের ইরানের সৈয়াদ রিয়া মোহাম্মদ মুসাকে এবং 67 কেজি বিভাগে রোনাক পারাগ লোখান্ডে কিরগিজস্তানের মুখাম্মদ আলী বেরদিকুলভকে আরএসিতে হারিয়ে দিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব-17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। হুয়াও কুইনি, লিউ ইউক্সি এবং লি কুইজিয়ান চীনের হয়ে 1টি করে গোল করেন। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। এদিকে জেড্ডায় এএফসি অনূর্ধ্ব-17 পুরুষদের এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ ডির দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত উজবেকিস্তানের কাছে 3-0 গোলে পরাজিত হয়। এর ফলে ভারতের ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যায়। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 3 ম্যাচ বাকি থাকতেই লা লিগা ফুটবল খেতাব জিতে নিল বার্সেলোনা। এই নিয়ে পরপর দুবার এই খেতাব জয় বার্সেলোনার। ম্যাচের 9 মিনিটেই একটি ফ্রিকিক থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। 18 মিনিটে ড্যানি ওলমোর পাস থেকে ফেরান তোরেস গোল করে ব্যবধান বাড়ান। লা লিগা ও সুপার কাপ জয়ের আনন্দে আজ বার্সেলোনা সমর্থকরা সেখানকার রাস্তায় বিজয় মিছিল করবেন। মিশরের গিজায় অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বীর চৌত্রানি হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 45 নম্বর খেলোয়াড় বীর চৌত্রানি বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর ও গতবারের চ্যাম্পিয়ন মোস্তাফা আসালের কাছে 3-0 গেমে হেরে যান। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন প্রৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী গানটি শুনুন অরিজিৎ সিং এর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে

0: দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
1: উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হল। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রীপদে শপথ নেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ এই নির্দেশ দেওয়ার পর নবান্নে কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজই শ্রী আগরওয়াল নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। চলতি বছর 31 জুলাই তাঁর অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যে মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদেই থাকবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। ইডির দপ্তরে 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর আজ রাত 9টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত পয়লামে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসু আজ হাজিরা দেন ইডির দপ্তরে। তাকে এখনও সেখানে জেরা করা হচ্ছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এজন্য সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত। খানাপড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি আজ ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আগামীকাল সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, এ নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা ও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। তামিলনাড়ুর 17 বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100 সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালিয়ানস্বামী এবং পনির সেলভম শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে

0: উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা আজ সন্ধ্যায় পুদুচেরি পৌঁছাবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথাও বলবেন নীতিন নবীন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প, একটি প্রতিবেদন।
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি, এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এদেশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর উপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের উপর হ্রাস টানার কথাও তিনি বলেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি-20 ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 252 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
3: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं सरफिरोजी। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने लोगों से राष्ट्रीय संसाधनों पर बोझ कम करने के लिए एकजुट होने का आह्वान किया। पश्चिम एशिया संघर्ष को दशक के सबसे बड़े संकटों में से एक बताया। ईरान और अमेरिका संघर्ष समाप्त करने के प्रयासों को लेकर गतिरोध में। अफगानिस्तान में नांगरहार प्रांत में आई बाढ़ से लगभग 2000 परिवार प्रभावित और भारतीय पुरुष टीम वनडे क्रिकेट टीम रैंकिंग में शीर्ष स्थान पर बरकरार। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज पश्चिम एशिया संघर्ष को एक दशक के सबसे बड़े संकटों में से एक बताते हुए राष्ट्रीय संसाधनों पर बोझ कम करने के लिए नागरिकों से एकजुट होने का आह्वान किया है। वडोदरा में सरदार धाम छात्रावास का लोकार्पण करते हुए प्रधानमंत्री ने कहा कि सरकार ये सुनिश्चित करने के लिए निरंतर प्रयास कर रही है कि इस स्थिति का देशवासियों पर कम से कम प्रभाव पड़े।
4: पिछले कुछ वर्षों में दुनिया लगातार अस्थिर परिस्थितियों से गुजर रही है। पहले कोरोना का संकट, फिर वैश्विक आर्थिक चुनौतियां और अब पश्चिम एशिया में बढ़ता तनाव। अगर कोरोना महामारी इस सदी का सबसे बड़ा संकट थी तो पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां इस दशक के बड़े संकटों में से एक है। ऐसे समय में देश को जन भागीदारी की शक्ति की बहुत बड़ी आवश्यकता है। आज जरूरत है कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন কিশোর কুমারের কণ্ঠে হিন্দি ছায়াছবি সৌতান থেকে গানগুলি।

শুনছেন হিন্দি ছায়াছবি সাঁওতান থেকে গানগুলি। পরবর্তী গানটি শুনুন কিশোর কুমার এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন মান্না দের কণ্ঠে হিন্দি ছায়াছবি মাদার ইন্ডিয়া থেকে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন মঞ্জিল ছায়াছবি থেকে।

শুনছেন হিন্দি ছায়াছবি মঞ্জিল থেকে গানগুলি। পরবর্তী গানটি গেয়েছে মান্না দে এবং আশা ভোসলে।

শুনলেন মান্না দে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে মঞ্জিল ছায়াছবি থেকে গানগুলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী গানটি শুনবেন সফেদ হাতি হিন্দি ছায়াছবি থেকে, গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

হলেন হিন্দি ছায়াছবি সফেদ হাতি থেকে হেমন্ত মুখোপাধ্যায়, রবীন্দ্র জৈন এবং নির্মলা মিশ্রের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনুন হিন্দি ছায়াছবি আনারকলি থেকে। গানটি গেয়েছেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে, কিছু কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 92% এবং সর্বনিম্ন 54%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা। এখন আগামীকাল 12ই মে মঙ্গলবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলি অনুষ্ঠান শুরু হবে প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত দিয়ে প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, ভারত সরকারের প্রাণী কল্যাণের প্রকল্প বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, ন্যাশনাল ফরেন্সিক মেডিসিন ডে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা কথিকা পরিযায়ীর পিছু পিছু সংকলন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 আধুনিক গান পরিবেশন করবেন শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম

অমরজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ এবং ধামার পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। নদিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অঞ্জন মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা সময়িতা দাস। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলো উপস্থাপনায় স্বপ্নময় চক্রবর্তী এবং ঋত্বিক শিকদার। 12:00 অতুল প্রসাদের গান শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুশান্ত দাস। 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। তারপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল আমরা যত বন্য। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:50 মাননীয় শিশু বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি গান শিল্পী নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি ঐতিহ্যবাহী গান আখড়ারে দোলমদল। এরপর একটি সঙ্গীত আলেখ্য প্রথম পর্ব শুনবেন। রচনা সারদা প্রসাদ কিস্কু, শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, সুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ, জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর সাঁওতালি গান পরিবেশনে রসমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন দিয়ে শুরু হবে উপস্থাপনায় নবনীতা রাহা। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠদানে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নেহা মুখোপাধ্যায় এবং সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনে মধুসূদন মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা আমাদের অবশ্যই সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলা উচিত, বলবেন রাজু মুর্মু। এরপর শুনবেন লোকগীতি শিল্পী ধরমদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ, বাজার হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস, এ বিষয়ে ডক্টর রাজীব কর্মকারের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 পল্লী তর্জা গান পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অনুপম ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, শুনবেন নাটক স্বর্ণমৃগ দ্বিতীয় পর্ব, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দে মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন, এ বিষয়ে আলোচনায় অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং সৌর্য চৌধুরী, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন সুমনা গুপ্ত। 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, উপেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরীর বিষয়ে আলোচনায় থাকবেন প্রসাদ রঞ্জন রায় এবং দীপান্বিতা রায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রাগ প্রধান, শুনবেন শিল্পী তৃষা পারুয়ের কণ্ঠে। 10:45 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী তপন ভৌমিক। 11:00 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সমিতা মুখোপাধ্যায়। 11:10 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতারবাজি শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। এখন সঞ্চয়িতা প্রচারতরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 108 পর্ব। 6:45 রজনীকান্তের গান সমিতা মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দেবজিৎ অধিকারী। 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী তপন ভৌমিক। 8:45 রাগ প্রদান, শুনবেন শিল্পী তৃষা পারুয়ের কণ্ঠে। 9:00 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুশান্ত দাস। 9:10 রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে
উপস্থাপনায় সঙ্গে।

মুক্তানন্দী, 12টায় সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তানন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় সংযুক্তানন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন প্রসেনজিৎ সেনগুপ্ত, দ্বিতীয় অধিবেশনে 5:10 ভজন পরিবেশন করবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 কথিকা বলবেন দেবিকা গুপ্ত, 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 7:10 আধুনিক গান শিল্পী মধুচন্দ্রা ভট্টাচার্য, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত জাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আগামীকাল গীতাঞ্জলি এবং সঞ্চিত প্রচার তরঙ্গের অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চিত প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন রাত 12:09 হয়ে 32 সেকেন্ড। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। জয় হিন্দ।